খালি হয়ে দে আর ফের সবাই সাফা এলো হারি কিনে দে তো দেখা বহিন মান এই সঙ্গে সঙ্গে মোচে যাতো সময় বলে হয়েছে তেবে ঘর দুয়ার কার্যক্রম শুনতো সাফায় বহিন মানকে দিদি মানকে জহরিয়া সঙ্গবারী মানকে মায় যাতো পুরে মায় মায়নামতি করেছে জুহার।

মুরাইয়া মারে কিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে মুরাইয়া মারে কিল গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে।

গাউনে গোটক খেল ভাটা গোটকে মোচ মানা দে পায়কে নঙ্গত সঙ্গাও তুমি জমা জানা গাউনে গোটক খেল ভাটা গোটকে মোচ মানা গ্রাম পঞ্চায়েত নে বাড়তি করতো কাজে উন্নতি করতো কাজে আমচো জাঙ্গর চোলা নিকর তো খুবই জরুরি আয় এচো কাজে আমচো দেহনে পসনা ফোটাও পড়ে দে বল্লোর বলে আসে করা মসাগত পসনা ফুটা ধন হয়ে দে ফুটা ফুটা করা মসাগত পসনা ফুটা ধন হয়ে দে ফুটা ফুটা।